কাহো পিখানাং দোয়ে নেন সন্তোখে, যাহা দেখাং তাহা সোয়ে। রসনা রমাত সোনাত সুখ শ্রবণা,

0: তর্ত রাজু তুলিয়ে নেবে সুগরা হয়ে অপরাধী দুণা নিবে জোহন্তা মৃগ শীষ নয় ক্যা থিয়ে যার দেখ শুদ্ধে যায় মহলা পেলা
1: পড় পুস্তক সন্ধ্যা বাদং সিল পূজস বগল সমাদং মুখ ঝুঠ বিপুখন সারং ত্রেপাল তেহাল বিচারং গলমালা তিলক লাটং দ্বয় ধোতি বস্ত্র কপাটং জে জানস ব্রহ্মং কর্মং সব ফোকট নিশ্চয় কর্মং কহো নানক নেহ চৌ ত্যাবে বিন সতগুর বাট না পাবে পৌড়ি।